0: মানবতা বিরোধী কোন অপরাধকে তামাদি হতে দেবে না সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অভিবাসীদের অধিকার সুরক্ষা সহ নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাল বাংলাদেশ। নানা আয়োজনে দেশে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। 26 দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হল রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত 31 জন। এবং মিরপুরে সফররত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 4 উইকেট 301 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো আমাদের।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4 Nation, X Station.

0: 90.4 FM.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
3: Country's first full HD FM station, ঢাকা FM 90.4.